0: শ্রোতা বন্ধু, শুনছিলেন আধুনিক বাংলা গান কণ্ঠে হেমন্ত মুখার্জি ও লতা মঙ্গেশকর। আসুন এখন চলে যাই আমরা সাক্ষাৎকার পর্বে।
1: নমস্কার। আজকাল প্রতিটা মেয়েই কিন্তু স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখে, আর এই স্বাবলম্বী হওয়াটা খুবই প্রয়োজনীয়। আমার তো মনে হয় প্রত্যেকটা নারীরই নিজের পায়ে দাঁড়ানো আজকাল যুগে বলে নয়, তৎকালীন যুগেও যতটা প্রয়োজন ছিল, আজকাল যুগে তো আমার মনে হয় প্রয়োজনীয়তা আরো বেশি বেড়ে গেছে। তো এই বিষয়ে আমাদের সাথে বিশদে আলোচনা করতে উপস্থিত রয়েছেন শ্রীমতী সানন্দা বসু। নমস্কার।
2: নমস্কার।
1: তো আপনি এই বিষয়ে কি বলতে চাইবেন?
2: স্বাবলম্বী আর স্বনির্ভর সমস্ত নারী হতে চায়। প্রত্যেকটা নারী স্বপ্ন দেখে যে সে ছোট থেকে যখন আস্তে আস্তে বড় হতে থাকে, সে যখন আস্তে আস্তে নিজেরটা নিজে বুঝতে শেখে, সে সবসময় চায় যে সে বড় হয়ে ভালোভাবে পড়াশুনো করে সে নিজের পায়ে নিজে দাঁড়াবে, এবং সেটা সম্পূর্ণ তার উপরই নির্ভর করে যে সে বড় হয়ে কি হবে। সেটা তার বাবা মাও তার উপর চাপিয়ে দেয় না, বা সে কারো মতামত নেয় না, সেটা সম্পূর্ণ তার উপরই নির্ভর করে। যাই হোক, নিজের পায়ে দাঁড়াতে হবে এটা আজকালকার দিনে সব নারীদের মাথায় রেখেই সামনের পথে এগিয়ে চলতে হবে। এখন মেয়েরাই প্রমাণ করে দিচ্ছে যে কোন পেশায়, কোনো পেশাতেই তারা পুরুষদের থেকে কোনো অংশেই কম নয়।
1: একদম।
2: এই পরিস্থিতিটা মেয়েরা নিজেদের যোগ্যতায় সম্পূর্ণভাবে অর্জন করছে, ঘরে নয়, শুধুমাত্র ঘরের মধ্যেই নয়, ঘরের বাইরে এবং নিজেদের সাংসারিক সমস্ত দায় দায়িত্ব পালন করে তবেই মেয়েরা কর্মক্ষেত্রে যাচ্ছে। এটা খুবই আশ্চর্যের ব্যাপার। ভারতের তিনটি সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকেও সর্বভারতীয় কর্ণধার হলেন এখন তিনজন মহিলা। সেটা ভাবতেই আমাদের কেমন গর্ববোধ হয়।
1: নিশ্চয়।
2: পরিস্থিতিও আস্তে আস্তে বদলে যাচ্ছে। শিক্ষায়, সাহিত্যে, বিজ্ঞানে, চিকিৎসায়, নানান পেশায় কোনো অংশতেই মেয়েরা কোনো জায়গাতেই পিছিয়ে নেই। সব জায়গাতেই মেয়েরা শিখর স্পর্শ করে উঠছে। আমরাও ঠিক তাদেরই প্রতিনিধি। তাই একবিংশ শতকে যেন সমস্ত নারী স্বাধীনতার শতক হয়ে উঠতে পারে, আমরা এবং আপনারাও সেই স্বপ্ন সফল করুন।
1: একদম। আচ্ছা, আপনার কি মনে হয় কোথাও কোথাও নারী এই স্বাবলম্বী হওয়ার পেছনে কিছু কিছু প্রতিকূল অবস্থা নারীকে পার করতে হয়? যেমন ধরুন,
2: অনেক প্রতিকূল অবস্থায় তাদের পার করতে হয়। অনেক সময় যে তুমি হয়তো শ্বশুর বাড়ি থেকে তাকে বাধা দেবে যে তুমি এটা করবে না, তখন সেটা তাকে বোঝাতে হবে যে না, আমাকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। ছোট থেকে আমি অনেক কষ্ট করে পড়াশুনো করেছি, এবং আমি যদি আজকে নিজের পায়ে দাঁড়াই আমার বাবা মাও সব থেকে বেশি তত খুশি হবে। এটা আমি মনে করি যে প্রত্যেকটা নারীরই স্বাবলম্বী হওয়া দরকার, এবং যারা এই জিনিসটা বোঝে না তাদের একটু ভালো করে বোঝালে আমার মনে হয় তারা নিশ্চয়ই জিনিসটাকে বুঝবে, এবং সেই জিনিসটাকে বুঝে তাকে ভবিষ্যতের পথে এগিয়ে দিতে

0: তারা তখন সাহায্য করবে তাদের।
1: আর সত্যি কথা বলতে গেলে আমাদের ভারতবর্ষের ইতিহাসে স্বাবলম্বী নারী কিন্তু আমরা স্বাধীনতার সময়ে অনেক নারীদের দেখেছি, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের রয়েছিল। যেমন সরোজিনী নাইডুর কথা আমরা বলতে পারি, মাতঙ্গিনী হাজরার কথা বলতে পারি, এমন অসংখ্য আমরা নারীদের উদাহরণ দিতে পারি, যারা শুধু স্বাধীনতার ক্ষেত্রে কেন বলছি, আমাদের দেশের যে প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলি, তো উনারা হচ্ছেন জলজ্যান্ত উদাহরণ আমাদের প্রত্যেকের কাছে, যে ইচ্ছে থাকলে আমাদের সমাজ যতটাই প্রতিকূল হোক না কেন, আমরা কিন্তু নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু পুরোটাই নির্ভর করে আমাদের প্রবল ইচ্ছে শক্তির ওপর, তাই কিনা?
0: সেটা অবশ্যই, কারো যদি কোনো কিছু করতে ইচ্ছে হয়, তার যতই বাধা বিপত্তি আসুক, সে অবশ্যই সে তার নিজের ইচ্ছায় সফলতা অর্জন করবেই।
1: একদম তাই। কিন্তু আজকাল আবার একটা সমস্যা দেখা যায় আমাদের ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে। আমি এখানে যেহেতু নারী নিয়ে কথা বলছি, তো আমি এখানে মেয়েদের প্রসঙ্গটাই বিশেষ করে উল্লেখ করব। এখানে অনেক সময় না আমরা স্বাবলম্বী হওয়া আর ব্যক্তিগত স্বাধীনতাটাকে গুলিয়ে ফেলি, সেটা আজকাল মনে হয় কিছুটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ছোট ছোট মেয়েদের ক্ষেত্রে। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক সময় মা বাবার যদি কোনো কিছুতে বাধা দান করেন, যদি মা বাবার মনে হয় যে না এই বিষয়টা তোমার ক্ষেত্রে ঠিক নয়, তখন আমরা অনেক সময় সেটাকে আমার স্বাধীনতা যে আটকে যাচ্ছে, এখানে স্বাধীনতা বাধা প্রাপ্ত হচ্ছে,
0: বাবা মার কথা অনেকেই শোনে না,
1: একদম একদম
0: উচিত নয় এটা। তখন তাদের বুঝতে হবে বাবা মারা তো আমাদের থেকে বড়, ওনারা যে নিশ্চয়ই আমাদের ভালোর জন্য বলছে, নিশ্চয়ই এটা করলে আমাদের ভবিষ্যতে কোনো বিপদের সম্মুখীন হতে হবে, সেই জন্য ওরা আমাদের স্বাধীনতায় বাধা দিচ্ছে। তারা ওনারা তো সমস্ত আমাদের সবকিছুর স্বাধীনতায় তো বাধা দিচ্ছেন না, ওনারা আমাদের ভেতরের জিনিসটা বুঝতে পারছেন, কারণ আমাদের জায়গাটা ওনারা পার করে এসেছেন।
1: একদম তাই।
0: ওনারা বুঝতে পারছেন যে এই জায়গাটায় যদি আমার বাচ্চারা পড়ে যায়, তাহলে তাদের ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।
1: কারণ আমাদের গুরুজনদের একটা উপলব্ধি রয়েছে জীবনে, প্রতিটা মুহূর্ত ওনারা উপলব্ধি করেছেন, কোনো পুঁথিগত বিদ্যা নয়, ওনারা নিজেদের জীবন দিয়ে অনেক রকমের অভিজ্ঞতা অর্জন করেছেন। সুতরাং ওনারা জানেন যে কোন কোন জিনিসগুলো আমার সন্তানের পক্ষে ভালো আর কোনটা সন্তানের পক্ষে ভালো নয়।
0: হ্যাঁ, সন্তানের পক্ষে বাবা মারাই সব থেকে ভালো বুঝতে পারে যে সন্তানের পক্ষে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা ভালো মানে কোন জিনিসটা ওরা নিজেরা স্বাধীনতা পেলে, কোন জিনিসটা ওরা করলে ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
1: একদম।
0: সন্তানদের বুদ্ধি তো সবসময় ঠিকঠাক থাকে না,
1: হুম হুম
0: বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে তাদের বুদ্ধি অনেক সময় ভালো বুদ্ধি ও খারাপ বুদ্ধিতে পরিণত হয়ে যায়, এবং সেই বুদ্ধিটা যখন বাবা মারা দেখে যে তার সন্তানরা খারাপ পথে পরিচালিত হচ্ছে, তখন বাবা মায়েরাই তাদের সেখানে বাধার সৃষ্টি করে। অনেক সন্তান আছে যারা বাবা মার কথা শুনে নেয়, যারা শুনে নেয় তারা অবশ্যই ভালো পথে।